এগোয় তিয়া দেবে খাম্বালুন নাং হেও কম্বোডে ফাহে তিয়া দেবে খাম্বালুন গে হিপ্পুড় রসুলা এদিওয়াডা গন্নবা খান্থকুং একিবা বেজ্জখং কাশবরে আদি তিয়া দেবে খাম্বালুং একালে গে ফানা দেখোলা একাকু আনেকাক ওয়াগে বেরিবা নামা ফাহে হাম কাশবরং আল্লাহি একালে গে ফানুগে এহি তেরিবন্ত রসকলাঙ্গে আদি জিব্রিলুগে ফানায় সালেহ মুমিনুম বেসমে আদি এ আফাহ মালায়েকাতুম বেস একালে গে ফানুগে এহি তেরিং কাম গাওয়ে

খাকতো ইমতিহান কুরবুমটকা মারুমায় দীর্ঘরুম উফেদ্দেবি রসখলাঙ্গে আদি এখলাঙ্গে আজিজ ওন্ত গিনা গিনে ফাফ ফুসবা রসখলাঙ্গে।

আদি হিস নুকুরাফদ গৈগুথুম একলাঙ্গে এ নায়ানতে আদি আল্লাহ ওকিল কুরা মিহা দন্নাশ ফাহে এ নায়ং একলাঙ্গে ফুদে হামাকশবরুম আল্লাহি একলাঙ্গে আমরু ফুড়ু হিঙ্গওয়া ফুরি হামা কুরব্বা রসকলাঙ্গে হামাকশবরুম আল্লাহ কোম্মে এচ্চক মিমবরে খণ্ডাল ওয়াফাবে।

থিয়া দেবে খাম্বালু আল্লাহ থাওবা ওয়া নামা এগোয় থিয়া দেবে খাম্বালুন নাং হে ওখম বোড়ে ফাহে থিয়া দেবে খাম্বালুঙ্গে হিপ্পুড় রসুলা এদ ওয়াডা গন্নবা খান্থকুং একি বা বেজ্জ খং কাশবরে আদি থিয়া দেবে খাম্বালুং এখালে ফানা দেখুড় একাকু আনেকক ওয়াগে বেরিবা নামা ফাহে হাম কাশবরুং আল্লাহি ಎಕಲೇಗ ಫಾನುಗೆ ಎಹಿ ತೆರಿವಂತ ರಸ್ಕಲಾಂಗೆ ಅದಿ ಜಿಬ್ರೀಲುಗೆ ಫಾನಾಯ್ ಸಾಲಿಹ್ ಮೂಮಿನುಂ ವೆಸ್ಮೆ ಅದಿ ಎ ಅಫಹ ಮಲಾಯಿಕತುಂ ವೆಸ್ ಎಕಲೇಗ ಫಾನುಗೆ ಎಹಿ ತೆರಿಂ ಕಂಗಾವೇ.

খাকতো ইমতিহান কুরবুমটকা মারুমাই দিরহুরুম উফেদ্দেবি রসখলাঙ্গে আদি এখলাঙ্গে আজিজ ওন্ত গিনগিনেম ফাফ ফুসওয়া রসখলাঙ্গে।

ইউরেন দন্নওয়ানতে এহেন নাকুন নুনে হাম আকাশরুম তিমাম্মেঙ্গ গাতং ইন্দার কুরব্বা রাসূল কোডাগতে দেন তিমাম্মেন দৌ কুরিমোয় আদি তিমাম্মেন বুনিমোয় আল্লাহ এভ্যে সেচ্চ বাওয়েন নুলে ভয় তিয়াবেখলুম বোডুয়েগেম ওয়া ফুরেদুমে গামেন বিনুয়ময়।

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم ماني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রা তুগফান কিবাইং রিওয়ায়ত গমবে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমাং গলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত ফুল গওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জম দান দেন তেবামি হুম স্বর্গ নওয়দে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোব ওয়জ্জম দান দেন তেবামি হুম ঈমান বিকম গ নওয়া হুটে তেবামি হুম একমে কফিনমা তেবামি হুম এব্বায়কু অনিব্বায়ক লোব ওয়তিকং উফিদান কামে তিমং কেলে ফানু বিদালু দেবং হিজে তেবামি হুম এব্বায়কু অনিব্বায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু অনি মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরুমকি আদে কম গ হাদাশ
1: gadi tingadi fasmi me asrulu mato akatu allah

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি বি হিন্দু লবেত খন আখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গালু ফারওয়ায়া কি দুহা সূরা কিয়বু এ সূরাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গন্নন জহে ইতুমার এমে রাঙ্গালা বায়ান কোতে সূরাতে দুহা সূরা বাবা দেবনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ওয়াহিয়ে হিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বাবা নুদাব্বাতা দুয়াস কান্ডাকা মেদুকেনুমা ফাহু এহেন কামু কিরিত নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হিফলু কুরেফুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা মেদু নুরহিবে বডিগেনেবি কামা নবিয়েগে গতুকা একলে ফানু বেনু ফুলো বে বডিগে নুয়নি কামা মি হুরিহা বিষ্ণুমে একলে ফানুগে বুদ্ধিয়ে বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহি বাবা লব্বা বাসওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমু হুন ফাশাগ নামে ওয়া দুহা দুয়ালুগে কুরি কোলো কান্দে ফামে কম্বড়ুয়ে মাজুস ফাফা মিহে ক্যারিগা আলগুন মেং এমে ফুরতমে স্পুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে জহুং নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহী কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়াহিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুস ফা মিহুংগে আনে মাসালে কি রেগানুগে এ তা দামে বান্দিং হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগানু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগানুগে বগুত্ত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললু ফিয়ে জাহাদু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু দব্বা ফামানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আলগুন মেংগে হিতরেগা উফেদি ফাওয়া খম্বড়ুমা হাস খং নাত্তাদা ফাদা আরাম লিব্বাদে বগুত্তগে গতুগা আদি হামে হিমমে মিকিং আলগন মেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকান কিতাম মে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকাম ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেকা হেঙ্কাউ মি হেগে কিতাম মে মায়ুস কামা খম্বড়ুমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস এ কামাক বেস নিমু মেন গাস এনে উফাভেরি কামাক আলি বিলিগেন দানে কামা এ ফাহু দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ما ودعك ربك وما قلى ادي خليق فانو غيري ربو خليق فانو دوخش نولوته ادي خليق فانا نورهم وبديغي بس نوغنوته هم مي بيدان الله سبحانه وتعالى تيبا مد نورهم وبدي نوغنوا اي الله تيبايا لوبي وبدي غنوا اي الله قرمتي قربا كم مكمك فاتو غاوس ايت حكمتك بي মিকান ইয়াকিন কুরাব্বা কবুল কুরাব্বা দেন এ ইলাহ ওয়াহী কুরাব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আদি খালেগ ফানাটকা দুনিয়া পুরে আখিরে হেউকম বড়ুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহ ওয়াহী কুরাব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকান হুরে খালেগ ফানুগে বেরি ইলাহ খালেগ ফানা দেফানিকেন কাশাবরে দেন খালেগে ফানো রুহি ওয়াডাগা নমানেতে কীর্তি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কামগে আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনালাগেন আলগুন মেন এমমেনা বেস সুয়রুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কীর্তি নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবি একলে ফানুগে উম্মতুগে আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনালাগেন স্বর্গেগে দায়মি নির্মল লিবে বৈকামুগা আলগুন মেন এমএম বেসবেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরি কাম বর গাভা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উদগোলা হাস কাম খম্বড়ুমা ওই হুরিহা কামে ফিলা গোস উফলা আরামু লিবে মতিভেরি কাম বা সোরতক থিবা বদ্দওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে খারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনওয়ানে ওয়াহক দক মি ওয়াহক ত নোয়ানে তো
می واهکتا قبول کروینه سبب تکے انیکا ویس اللہ سبحانہ و تعالی وحی کربا فا می ونی الم یجدک یتیما فآوا وہی کھلیگ فانو یتیما کم گا ونی کو اے الہ کھلیگ فانو دیکھے وڈی کے نوے ہی جن دن اے الہ کھلیگ فانا ہیا وحی کن دے وی بیے اے فہدن اللہ سبحانہ و تعالی وحی کربانی وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ادي کلیک فانو حرام وی وڈاگن ونیکو اے الہ کلیک فانو دیکھو وڈگن نوے ہی جے دین اے الہ کلیک فانا ماگو دیکھے وی اڑگن میں غافل وفا میتی وی کون کمکاتو اڑگن میں نماز نو کرے وی کن انگے اینو وستینو گے تک کمک فروا کڑ کرے وی کن انگے ادي اسلام دین گے کن کم وے سم رنگل کن نینگے اہن نما وس اللہ سبحانہ و تعالی اڑگن میں نا ہدایت دکوا تیدو مکا مگو دکیوی اے فون دیں اللہ سبحانہ و تعالی وحی کروانی ووجدک عائلا فا اخنا ادی فقیر کمگا کلیگ فان واتی اے الہ کلیگ فان دیکھی وڈگتے دیں اے الہ کلیگ فان مستند پوریوی اللہ سبحانہ و تعالی ارگن من تکرار کو ہندان کو دیبانی اے الہ گے وحی بس فروتا تیدو کمگا وانی کن ಮಾಯುಸಿಫಾ ಮೀಹಕ ಎಮ್ಮೆ ರಂಗಳುವಾಣೆ ಗೊತಕಿ ಅಲ್ಲಾಹು ಸುಬಹಾನಹು ವ ತಆಲಾಗೆ ವಹೀಬಸ್ಫುಲ್ತ ತೆದುಕಮುಗ ವಾಣಿಕಮ ಬುಣದಿನು ಅಲ್ಲಾಹು ಸುಬಹಾನಹು ವ ತಆಲಾಗೆ ವಅದು ಫುಲಕ ಇಲಾಹು ಖಿಲಾಫೆ ಬೊಡಿಗೆ ನುವಾಣಿಕ ದೆಂ ಎ ಇಲಾಹು ವಹೀ ಕುರವಿ ಬಸ್ಫುಲ್ಗ ವಾಣಿ ಅಲ್ಗೊಂಡ್ ಮಿನ್ನವರೆ ಮಾ ದುರುಕಾವ ಯತೀಮುಗೆ ಮತಿನ್ ಹದಾ ಕುರುಮ ಫಅಮ್ಮ ಯತೀಮ ಫಲಾ ತಕಹರ್ ಫೈದನ್ನಾಶೆ ಕಲೇಗ್ ಫಾನು ಯತೀಮು ಕುಜ್ಜ ನಿಕಮತಿ ಕೊನ್ನು ಲಬ್ಬಾಶೆ ವ ಅಮ್ಮ ಸಾಇಲ ಫಲಾ ತನ್ಹರ್ ಅದಿ ಕಮಕ ಗೇದಿ ಅನ್ನ ಮೀಹ ಕಲೇಗ್ ಫಾನು ಅಡುಲ ನಹದ್ದ ವಾಶೆ ಫುರತಮ ಎಹಿ ಯತೀಮೆ ದೇವನ ಸಲಾಂ ಜಹ ಮೀಹೆ ಹದ ಕುರವ್ವ ಯತೀಮು ಬದಾನ ಮೀಹ ಕೊನ್ನು ಹುನ್ನಾನೆ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಆಯಿಲ ಅಳ್ಗೊಂಡ ಬೆಲ್ ಹೆಟ್ಟುಮುಗ ತೆಮಿತಿವೆ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂ ವನ್ನಾನೆ ಗೆದೊರು ಎ ಬಹುರಿ ಸಲಾಂ ಜಹ ಮೀಹ ಗತುಗ ಖಾನೆ ಬೋನೆ ಎಚ್ಚೆ ನೋವೆ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಕಿಬ್ಯಾಂಗ್ ಎತೆನಿ ಖಾನೆ ಎಚ್ಚಕ ಏನ ನಿಧನ್ ಜಹಿನಿ ಬಂಡು ಹಾಕಮ್ಮತೀಗ ಅಳ್ಗೊಂಡ ಮೆನ್ ತೆರೆಂಗ್ ಎವ್ವೆಸ್ ಮೀಹಕು ಬಂಡು ಹಾಕಮ್ಮತಿ ನಿಧನ್ ಜಹೇತು ಏಂಕಮು ಅಲ್ಲಾಹ್ ಸುಬಹಾನಹು ವ ತಆಲಾ ವಹೀಕು ರಬ್ಬನಿ ಅಳ್ಗೊಂಡ ಮೆನ್ನ ಬುರ ನಿಕಮತಿನ್ನ ಅಳಾದುಮ ಎಮಿ ಹುನ್ನ ಅದೇ ತೆರೆಗ ವಿಸ್ನಾ ಫಿಕುರು ಕುರುಮ ಎಮಿ ಹುಂಗೆ ಹಾಲತ ಹಿತಾಮತ ಕಾಮೆದು ವಿಸ್ನಾ ಫಿಕುರು ಕುರುಮಕಿ ಅಳ್ಗೊಂಡ ಮೆನ್ನ ಲಿವಿಫಾವಾ ಎ ಹಿತಾಮತ ಫಿದಾಕೆ ದಿವುಮ ಹಿಂಬರ ಕವ್ವೆಗೆನ್ ದಾನೆ ಕಮೆ ಅದಿ ಹಮೆ ಹಿಮ್ಮೆ ಎ ಫದ ಮೀಸ್ಮಿ ಹುನ್ನಂಗೆ ಹೀತಿರ್ಕಂ ಫೋರು ಕೊದ್ದಿನುಮ ಕೀವೆ ಸೈ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಎ ಹೀತ ಹಮಜೆ ಹುನ್ ಲಿಬಿ ಎ ಉಫಾವೆರಿ ಕನ್ ಲಿಬಿಗೆನ್ ದಾನೆ ಕಮೆ ಹಮಜೆ ಹುನ್ ಲಿಬಿಗೆನ್ ದಾನೆ ಕಮೆಕ್ಕ ಮಿ ಸೂರತುಗ ಎಮ್ಮೆ ಫಹುಕಮಕ ಅಲ್ಲಾಹ್ ಸುಬಹಾನಹು ವ ತಆಲಾ ಭಯಂಕುರವ್ವಾ ಫವನಿ ಎ ಇಲಾಹ ಕುತ್ತಮೆವೇನೆ ಗೊಯ್ ಎಂವೆ ಇಲಾಹ ವಹೀ ಕುರವ್ವನಿ ವಮ್ಮ ಬಿ ನಿಅಮತಿ ರಬ್ಬಿಕ ಫಹದ್ದಿಸ್ ಅದಿ ದನ್ನಾಶೆ ಕಲೇಗ್ ಫಾನುಗೆ ವೆರಿ ಇಲಾಹು ದೆವ್ವಿ ನಿಯಮತಕ್ಕೆ ವಾಹಕ ಎಂ ಫಹೆ ಕಲೇಗ್ ಫಾನು ವಾಹಕ ದಕ್ಕಾ ಉಳುವ್ವಾಶೆ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಲೋದುಗೆ ಫೇನುಮ ಶುಕುರುವೆರಿ ವಾಂಜೆಹೆ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಅತ್ತಕ್ಕೂ ಮಸಗೆ ಕುರವೇತಿ ಶುಕುರುವೆರಿ ವಾಂಜೆಹೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬಹಾನಹು ವ ತಆಲಾ ಅಳ್ಗೊಂಡ ಮೆನ್ನ ರುಹಿವಡಿಗೆ ನುವಾಣಮ

0: ديمورغيم فاين نو قيوم اي قيوم كورا الحي معني كما كان ديرورون اي
1: القيوم
0: القيوم ديمورغيم ما هوري هاك بلهيتو ورغيم دي انا حيوغي مال حيوغي معني كانيس اون من ديوي بهم كورا روغ ديري ديمورغيم كوروين اي ديرون নিমমেননে আল্লাহ সুবহান ওয়া তাআলা গদিরিবডি গতমকশে নিমমেননে ফেশমে বিসমি
1: আল কাইয়ুম
0: কাইয়ুম কি মি হরিহা কামে বলহট মি এত হরিহা কামে বলহট মিসালক আউন তিবিনি তন্তা ম্যানেজার মি সুপারভাইজার এ দাউর আল্লাহ সুবহান ওয়া তাআলা মাদা কুরবনি এগে নিহায়েতে নিমমবর হরিহা এচসিগ মি প্ল্যানেট তাকা বিমা ইরা হাঁদা উড়া কাবত কিচ্ছা গস গা গেসা মসমাহা মিসা ইনসান মেঙ্গস মিহুরিহা কামে গি কান্তত বল্লবা উডগিমবা ফরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এম একামুগ এ সিফা ফুলুগ মানে কি এগ ইনতিহায়নে আউল মে ইনসান নং এ বাদে কমসরিগ গে হুদুদ তাকে তো লিমিট তাকে এ বাদে
1: এম আলগন মে মি ইস্তিগফার করার আলগন মে ইয়াকিন করেন যে হে কম দালগন মে মি দে হবনি মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধীরে ধীরে মুডগে ফরাত কি ফরাত তওবা লবান ওয়া তুব ইলাই
0: ফহ এম এম এই লফজগে আসল মানে কি আগুন মেন দিবি মেকান তওবা ওমে এনতো ঠিক বহু মানে কি এমবুরি আও এমবুরি জো
1: এই কোরবন কোশম আলো তওবা ওমাতে তো তওবা ওই রাঙ্গল মাগ
0: এন দিন তওবা গে মানুষ বুন দিন রাঙ্গল কানে এম মেন সেঙ্গে চেন নামে তওবা আসল মি ওয়েন দেহ তওবা বিজ্যা মে হেম বুনিম এহেন নেন নং একাম ইউনানি কি ফুরতাম কামক হাদিস তওগ সুন্না শরহ গ সুন্নানি কুশিকন তিমন্ন মি কুরবেনি ইকমং ইতরাফ মাঙ্গে বিজে গোহ মিসালক মি হে কুশিক কুরন ফাফে কুরনি ফরতম কম কম এই ফাফে কম এন ইতরাফ নুয়ন্যা এন গবুল নুকুরন এন তওবাওয়া কন উস বিসনানি তকাস নারনত দিন হম এ আই কি গ ইকম এন দিরওয়াং বিজে হিতাম কুরন এ বিজে তিমন্ন মি কুরনি গোস কম কম মি কিবাওয়ান জে হেন ইক দেন একং হুট্টালং বেজে এত হুট্টা নুলা দেন হাম তওবা বিজ্জা মে তওবা বিজ্জা তওবা দে মি ভিয়ে এহিন কিতম ওয়ারা দুয়াল কিং হাস ফর কিয়ক সাদি তওবা নু আনি এত মি হাদিস কুস মিসাল কম ইউননি মিহিন কিয়াফিয়া ফুসওয়ানি দত এন নাম ইসমি গি শারহাত কাউল মেন দারে বেঙ্গি মি হকদি ইল্লাক ফর তওবা বিজ্জা বুনিকস এ কুরা কুশে ফাফেন এন দু নু কুল্লা হিন্দ কেন তওবা বি কম কন্নু বানি এহম ভিম ইকং লাজিম বিগিম ভিকম দুকল দেন ইফ হেগ মচ্চা ইয়ং আরানুগত এগুতুগ মতি গিয়ান মুলে হায় হেদ কুরুম এই হাগিগত তওবাগ মিহন শর্তা কি ইকং কং হাসিল নোঞ্জকা তওবা উনি কম কন নুইবান
1: মে বাব কি শরহ কুরুম দার হাম মে শেহ ফামে দি দি তিউ দালু গত হাম হরি হাল মরিম বস মে তি শর্ত বয়ান করবম কেন দনি এহম বনফা এ মি হা কো ইকম দুকল মুন্নে জিহাদকে মাদান ফিলমকে ফাফ কুফা মিহ কম গাবি নামা বেহে এম জিহাদকে মাদান কি কি ফিলম কি কি হা বড় ফাফ এত এক কি বেত বিভাগ কে নফ
0: আসবন কানে খবা ইরিং এত বড় ফাফ দেম বড় তি ফাফ আরগিন আন গে তেন নামে স্মিতনু গমি খাস ইস্তিলাহ গ খবা ইর মিলফুজ মিয়েন না আমগ তিগ গ এই মাদু ফাফ তক বাই হাদিস তো গ হাতে ইয়া কবর উন্নান এম এই মিহা আমা দিনী গতুং শারী গতুং আগিদা গতুং আমা ফুন ফুন কুল্লা ওরগ বড় ফাফতং এম সালক জিনে কুরুং কা কান্তত মাং আল্লাহ শারী কুন সিউর হেদুম মিহুম মেরু মিহুন্নানি ইসলাম দিনুগ এমমে বড়তি কিকে দন্নওয়ানি ওয়া রব্বিয়া ফাফতং মিহিয়াত এম মিগ তেরে হিমনে কম আতাওয়াল্লি ইয়ামা যাহফ মানে কি হংগ্রামেগ তেরেগ কাফরুন্না নুনি দুশ্মনুন্না মুসলিমগ লশ্কর হাঙ্গুরাম কুরনি ege terege hori hanguram veriyaku mara biru nuni viya komme sehen sabakan hore hanguram nukuran kama vies filumaki ei nufussawan bodet faata ho terege himene faafe tawban wijjikam tawba wijja fussawan ehim evaruge faafe fussawan wahakam yannani midwa kim ehna vismita anakasawun handan kolla den kurin denne wahakatakan geto igmane ki den duhakus efada maidanuk ena nufila azum miskanalen jene en adi bunikam gavias tasbih anuni ya mizikur mata midwa istighfar ena kurikam gavias ena niyatu go onnan jene den duhakus timanna hanguram maidanuk nufilana
1: ema hanguram mag maidanun ga me filani ki kine vegen tonuni ya e film ki aso komato it
0: hanguram mag maidanun filani egot ki marabirun yeta misala kabbal ma hingawa hud hanguram aga bari hudinge tinsekin hami holna magatu waki sabukun muslimun kuduko baliwahin hiwima ege tere wargin me fila du rakhavinget muslimun ge tere embay mi humis madina hama diye kama behem wima etanuga e hadisa ge ki dindu kullaf diye kinu kufur wi kinu enamis ege tere himene munafiqun emihun ediyi hama emihunaki hagigatu kafrandu ta emihunaki muslimun beerufushun muslimun kanda kaulum abdullah ibn ubay ibn salul control krabengi emwima e esobaki anesobaki misalaka me hanguram kuram beenu nuwege nota emihun hituga kufuruge memware huri nifaguge memware huri muslimun kamuga avyes می دے سو بن کر کم سے حساب ہن ان گے تو دن ان نہ وڑ مثال کر رشوت کھال کم ائی مثال کر تی مننا تی ہن گرام کل فل ات جم میں چ دین ایم وی اس ای اسلام دین غدار وی دت ایم وی ما ای ور بڑ کا معنی کی ہن گرام نکن می ہن کی ای حقیقت کو مولی اسلامی امے گاو می وی مولی گاو دفاع کر من نکن بہیں ایم یون گے مسئولیت کی ور بڑ مسئولیت emihunnan e hanguramaya enote emihaka nokome netiya shauri uzre dekka huri vidanigeta enun halatigga nokunnan je halatuge verimiha angafiya hangurama nokutumaki ei ek eveskal uzre dekkena kamen no misalakan geta shartakan sakam mesih assalamatun hurum hunar verikan hurum misalaka datur fatur go vasilata fahive fahurum mikala kantata kunnane hangurama nokutumuge shartak terege hen kame ونی فنتی ایم یک جیانی کنن مثال که می دیو هر آجی خلق قومی گا MNDF یه تا یک هم اتکا و نموسس اینگی ایم بیم انگرام می دیم آوا هندوگا ای به فلون یک هم ات دو بدن نوانی بیان فلو آگو تا ایم یک ترین ایجن کروه بیا کو فس جه جیایی ات تولی یوم از زحف کتره ورنا نه حالت اینگی
1: ایم افتادم امی جیهادو کوکت می فر جیهادو گم آدانون filan do mung ke faafe ke film ga faafa ko fa me ko kam ga be namavis emi ha me ko ta tawba me che kam ga wanama emi ha ge tawba ka bo korwe hotte me ha faafa ta faave hotte
0: ego tam me hadis ka ki rasul hadis ka rahmanani
1: istighfar kurm ge wah ka nangane fa bab ga algo me wi wah ka dakkan iden me ha allah subhanahu wa taala me ekkawan ta kurum allah subhanahu wa taala ge kuldum man ta kan ga bo kurum me kan ka ba shartu ehna to che
0: می مسلمه کو دتو می توبه وانی مسلمه کو وانی وی یا نه کی الله گه کوونت کن قبول کرامی کم وامی جهن دهن نم اسمی استغفار گه عبارات گه ایوا کے عباد دلون گه اقرار یت ایک معنی کی اینا تکرار کرنی اینا آکلنی گتم نا کی می ہاروس مسلمه کی اللہ سبحانہ و تعالی وڑگیم وا کن قبول کرامی ایکلنگ فیو ہنگ لا کن ایکو یتراف اینا آکلنی ہنگرامگ میدان ہن کو میں مسلم کی ای ہم می اقرار ویگن ہن می ہمانے کی اللہ سبحانہ و تعالی فیا حق ویگن الکن کر ویلا کن وا کما شادی محمد گفان کی کلام رسولا کا قبول کر می ہن ان مس می دعا تا ہوگا می عبارت گن سہ دی می مانے کی ای اکن ہن آ کرن اے نے کی آدی سم ورگ دے اللہ ہگے اکو انت کن قبول کر می حکیم اہم وی می ای اقرار ای کی گا ए हितुं एकं गबुल कुन नियता एकीग दुलुं एकरारवे अमली गतुं मिकम तेरे हुन्ना मीहा सलाम वान मिसालक वर्गिन हदीस हुन्नाने कुल ला इलाहा इल्लल्लाह सुम मस्तकिम तिबा ला इलाहा इल्लल्लाह किया एक मतीग गायम में हुन्ना इस्तिकामा लाजिम कमिंग ये तो इस्तिकामा है कि एक तो मतीग देमी हुरो मिसाल का नमाज करूँ रोज हिफ़ुन ज़कात दिनों आदि मुस्लिमों नंग ऐ तेरे वेदिनों ऐ मी हुन्ना दे तेरे का ऐ गोता का विष्णु निकाल कर तत्त्व मीक तेरे हिमने ने ऐ इस्तिकामा के बारे नतीय का आदि नुआन मिसाल का बाय हदीस तो होगा ना ने तिमन्ना दें इतुर का मेनु कुरान में नमाज को ज़कात दिनों हज्जू दें ऐसा ashabe kalak vidal vima kirt rasul hadis karwani ena sur gwadiji ekam e hadis ge maane ki ei ehen adi bunuma kunne ena ka sur ge kanu diven ged bayan hadis sohuna man qala la ilaha illallah dakhala al janna la ilaha illallah kiyaf mi sur gwanna ged ekam mi hadis to sharh hunan ehen hadis to kun genesa dem denne ka hadis ei istiqama ga kana summastaqim qul la ilaha illallah summastaqim ehem vi mami tawbaga swan ha megota tawbavijjami adulukurim bunyakasna misalaka firaun marumati gena tawbavikum qur'an ge bove ekam enaga tawba allah taala qabul kurvito nukurbakam var sariyakam ebenge ehem vi ma dulukurin adi buna bahakunne avun menaka istighfar evis vi kam kanwane tawbavi kam kas nuwane yet
1: tawba avaskurum mes muhimade
0: var muhim kam get ei qur'anu ben ayato unnane muslim amugote ge faafa kurabe kamaka qur'an sifen kurwange to emi onaki rakatiri vetive ennames olumakun komis kamaka hore bud faafe kurewune hama kurewuma ki lasnuwe min qareebin elafza sanan ge tawba wa mi hunne salame ba ehen ebo ve ate ehen vim varum hem kamen ei aw tawba wa misalaka awul mang tere hama bismi kanne ge na maru ais kurmatwani kum wagute ga ka kulliye ka samsala ka mehe wahada ka dakati basmi hama maru e dato ehim vima abadu sunnan jeheni ekola dan datur hadani man tayyar ehim vegen deme rugiyati dalu hen tawba umaki gotuka fas kuran jehe ka menno hama kushik kurwi dan allah subhanahu wa ta'ala insana hadu hawani ku kurumuga mahalluga ehim vegen bay hadiso gunna ne mi emme heo mi hunnaki kushik kurewuni mi hasa haka tawba wa mi hunne ngeta kullu bani adam khataan kumme adam dari ki kukkurewene mi heke wa khairul khataayin at tawabun ek tereen mi kukkura adam dari ng tereen emme heo bae ki awaha tawba wa mi hunne emme ati daalwi heen tawba wa maki visaalig de maadama tawba wa mi anna har tawba wa ehen urge anwaan bai faran adwa swan karne nge daing huttae kaash kewene zuwaan kammati ule eruga tengri hakama ko dem umrun dosin tawba wani e
1: warannu ba
0: e warannu ba war fikla khyalenge iblihu khyalenge ehnenno ingodanu wan kanne to mi ane hadis to ganna zuwan dos waru faaf kurumuge hiwara gaawil kan hunnairu allah subhanahu wa taala deke birun takwa wirikam bod kamun emi ek faafanu ko hunnenye ei kiyamet do hun allah subhanahu wa taala arshi giya wa ikan libe emi ngutiri himene mi hun kamun ei ehm vi ma ei ekan onnam va rangol gutaki
1: ademiya to ke program ga misal ga me vivah ka kali foto ke tin stek hatti e pon pa stok far kurum ga ka nang ga fa ba ga kan stek fa hadis ka me to ke program ga me bala le foto ka shar stek hatti hatar on hadis me hadis ka me has ga te ka mi wani allah subhanahu wa taala dir de mod ge maras kala ka ma hori ha ka me bala hatta wa adi rakka tir kor pa ma ras kala ka ma ekhlan khatr ta toba stek far kurum wa ha ka algon me fa den kiya fa mi ha ka fa ফসেবেকম আদি এনা জিহাদ গমাদান ফিলম গফা ফকফা মিহকম গবানম ইসফাফ ফহেবেকম হেমা শেহ বয়ান কর বি শরহাগ খুলাসা গতগ আরগন মেঙ্গে মুসলিম সর্গেগ মতের মঞ্জিল ওয়াসিলমগে মতের উম্মিদুক মসকে কুরবা লবতে আখন আখতুন নিমালম শেহ বিদালনে মে মুহিম ওয়াকে কি কবেত
0: আদে আউল মে এনা কি কুকুরে মে হন কুকুরে ন কুন কুরে ন কাম হিস কো গিন নওয়ান আউল মে হিতং আরা ইচকম সম ফাফেরি ویدان ہم ویما حدیث تفسیر کرو شرح کرو بے فلون دکو واہک تکین ای دیمے تی اشارہ کرو وی گتا پوش کرو میما اوہن این اکی با گتا لسن کو دین اکما دیرو وار ورگ د ازم کڈیلون ایمبر رجو اوما می ازم نتی یکا حقیقت گنو وانے گتا
1: ایمبر اکم نو دیون دت
0: اکما نوگس rujuw maane ki allah subhanahu wa taala ge maga rujuw ehim wima ekan ehin netiya evisnu netiya ইতা ফারক মিহন তাবা ওয়া কাডস ওয়ানত দুয়া কিস তাবা নুয়েনি হাইগত এ তাবা বেউনি কাম কা নুয়ে বানে এ বিষ্ণু নেমি হক মিসালাকা এগ গিন ফার কমে জুয়ানু নগ তমর দোসি মে সম মিসালাকা কুকুর মু তেরে গা মারু নেমি গিন গা দান দেন তাবা নুয়ে এ ওয়ার বড় বিরু বের কামিং এম বিম তাবা লাভা তো দুয়া আজ করেন জে হেনে দিন হা মেহিম মে মি নসিহত গুতন অর মেন দন্না ওয়ালি দান হেলে ফামি হুন না কি উলু ফাহামি হুন্নাকি উড়ে কমনে বাই ফাহারং হামা একাল আহিব কাজে আহিব ফাওয়া গতং এমি হুঙ্গে মগ মিয়া হিঙ্গা দাঁক তাম হেউ লফামি হকস এম বিম হেউ লফামি হুন্নাকি তে দু এসে দেখাবে মেহ উড়ুম বেসে উড়মেন তকুয়াবির দির উড়মে হেদ কুরমটকা মগ ফাইবা কামিং এ
1: শেদ মিজে মহন কো বৈ এবার কুক করে বিতানে গইত বর মে ফাসে হে মিদেন নেবি আলগুন মে এম এম এস মি বর মে দুনিয়া বর পড গুলি লাম হেফে দেন কম মে কি দিন তক গ মে হুন নাস তেন গুলি লাম হেফে দন নঞ্জন এই আলগুন মে গে মে মি মি একে কি মানসতা মিস মিডিয়া গে মানসতা হাম মে বর গিন তফাত মনজর তা হাম মিহি বালাম বেন হুন নুবেস মিহি ফেনিস তা হাম একম একম কম কি এস কষ্ট গ আমি হক বালা ফিনমা ইলমরিম বয়ান করতে বনি ললং করবে ফাফেক বেদানে মিনুন মিহি ফেনিগে এ তো কলং এ সম বার মি সাবিত মে এক ওয়া তো মে কম আমি শেখ কম
0: স তুদাল মি আউল মিন সালাম নুয়া মানজার তক আডু হাম বেন হুন নুবেস ইভি আডু তক আই বহরে মে তুদাল ভে মি আনে হাদিসে গনা মিসাল ক মি জুয়া ফিরিন করিতি আং হে কুজ্জা কা দিমালম মি ফলা লেবুনি বেলি কিন এম এ গুণ ফুরুতম নজরে কালিয়াসে এখন দিং এম্বুরি অনেকা বলান নুয়ানে এত বলা লেবুনি ফেনুনি এম বিমা একা কঙ্ক উন্নানে এগুই ফুরুতম সালক আডু ইউনি আডু আহানি কিন সালক বাইফার আডু ইবিদানে আহম বেন নুয়েস দে কাল কমফতাম উরি জং জি হিসাব সিং আদান গেত ফেনিস্তান এম বিমা একম কুন্নে আউন মে ফাফেরি নুয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউন মে নাকা আযাবিন দেবান এম বিম দেন গতি একাল মিসাল কং আডু তং ইবে হিসাব তকন নুদিউমা একাল মঞ্জর তো ফেন হিসাব নুদিউমা মিকা কান তত এম বেগে নতো আংহেন না ফিরুন নস নজর তির কুরমা মিকং কম গওয়াফতি ইন তিয়াবুলুন মিন আফসারিম মগমতি হি আফ দার সমরি দিমাল হরি হতন ক বালম কম মেন দা কান নুজে আমি কেন বিমতিস বলা কান নন এক্সিডেন্ট বেদান হেত এম বিম আশা হি গা কান তত বালম চেক কুরম দানে কো বল নুয়াই বিস মঞ্জরে আডু হাম নুয়াই বিস আডিং আউল মিং আ নন এ কিয়াম দু হাম সওয়াল কুরে আংত ইন সাম ওয়াল বসর ওয়াল ফাদ কুল উলাই কান আন হাম মাসউলা আউল মিং গে মি লোলা কামফতা আউল মিং হিতা মি হুরিহা হেসুতা কি কিয়াম দু হাম এ চি সাম সওয়াল কুরে আন হেসুতা কি কাম গুরুয়ান ওয়ার সরিয়ো কে বাঙ্গা এম বি মা রাক্কা তিরি তিবি আ দাতরে বুনা হে আউল মিং এগত তিবু মহিমুকামে এহম এই হাকিগতগ মি অডিও ভিজুয়াল রেকর্ডে এ রেকর্ড হাম ইনসান আহম একই রেকর্ড ওমন দানে এতি মি অন্য এ হাসিগণা গুলি ইয়েত হাসিগণা গুলি ফোন চেং এই এখন সালামত নয় সিরুম মিস মি এখন ফেন তেনগেস মি হে তে গাস আল্লাহ সুবহান ওয়া তাআলা হাকিগত বিস কামে সিরিন ওয়ান এহিন নাম বিস আউ নতা দন্নওয়ালম বিন মি হকন হাম কুশে ফাফে কুরবিদান কুফ দেন একমকি এই এগ সবং এহেন ইনসানক গেলুমে নেকমকম বনিবিয়া এনে ওয়ংহনা কুফ বেউম রাকাতির কামিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফু করওয়ানে হেম বিজ্জে একম এনে এওয়াহ কানকি মিহুং গাতু এস দেখি তিমন্ন মিয়েন এবেনে কামে কুরিমে এহেম বিজ্জে এনে এক ইফাফ নুফুসুং গায় অনেক এনে ইতুর ফাফ বেরিবি গেত একম প্রমোট কুরি দতো এহেম এনে ইস্তিহার করনে এনে কুরা ফাফ
1: আদে মিফদ মাতির নসিব ইমহা মুসলিমুন মিন বরকুরফুন আমেন গে দুআ কি আদে ইমহা মুসলিমুন দুনিয়া আখিরাত কে বাদ জের কাং হতে মা কুরবা মাসিক কে কামিয়াবুন আদে স্বর্গে মাতির নিয়ামে তাওয়াসুল মাটাকা কুরম গে দা মাসিক কত কে মাং আল্লাহ কামিয়াবা বারকাল মে দুআ কর প্রোগ্রাম দান দে বিতি শেহ ওয়ার বড় শুকরিয়া
0: মারহাবা
1: আদে মিয়াত কে প্রোগ্রাম গা মে সলগো মে মি বালান ইস্তিগফার কুরম গে বাহকা নাং গানে ফবাব কে হাদিস কে মি ফত কে আশার সে কে হাদিয়া তরোনা হাদিস আদে মিয়াত কে প্রোগ্রাম কে ಹುಷಾಳ್ ಅಲಿ ಹದೀಸ್, ಹುಷಾಳ್ ಬಾದೇವಿ ಅಲ್ ಉಸ್ತಾಜ್ ಅಬ್ದುರ್ರಹ್ಮಾನ್ ಹುಸೇನ್, ಶರೇಹ್ ಬಲ್ವಾದೇವಿ ಅಶೇಹ್ ಅಹಮದ್ ಫಹಮಿ ದೀದಿ. ಸೋಲಿಂಗ ಬಗೀಚಾ ಮಿಸ್ಲಿಸ್ದಾಗ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಕೆ ಕಿರಾತ್ ಕುರುವಿಯ ಅನಿಕ ಸ್ಪದ್ದಲ್ ಕೊಮ ಉಮ್ಮೀದ್ ಕುರಮ ಮಿಯ ಸೋಲಿಂಗ ಬಗೀಚಾ ಮಿಸ್ಲಿಸ್ದಾಗ ಮಿಯದಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ನಿಮ್ಮ ಅಲಾಫ ಕಿಯುಲಾಣ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಉಫದ್ದ ಮಿ ಹುಷಳಿ ಅಳ್ಗೊಂಡ್ರಕಿಯ ಮುಸ್ತಮಿ ಮಿ ಹಲ್ಲಬತಿ ಅಖುನ ಅಖ್ತುನ ಮಾಂಗ ಅಲ್ಲೋಗ ಇಮೆ ರಹ್ಮೆ ಮಿ ಬರ್ ಕುರುಮ ದುಆ ಕುರುಮ ವಕಿಯುಲ. ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ್.

মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিবাং আল ইমাম বুখারী রিওয়ায়াত করে বিয়ে কেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বল করে বিয়ে কুরআন গা বুনা এচে হিতুং এগিগেন বা হালু মাতিবের বেগেন বা সাফার রেকিউন মালায়েকাতু নায়েকু গায়ে আদি উন্দকুলা কায়েকু এ কুরআন কিয়াওয়া এগা বা এচে দেনগন নাং মাসেকে কুরামি হায়া দেদার মহুটে